আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদওয়ান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশিব আদি জুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহী করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহগে কিবায় দীন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আঙ্গাওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহী করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবা মে হুন আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফগে সতে কদিহওয়ান আয়াতগা ওয়াহী কুরওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়েবা মিহুং করে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নমা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

ফাহে এই দোয়া হোক নুবায়াকাম আল্লাহ এবারে রক্ষাতের করবি আদি মুন আলি খামাই উফা বেরখং এবারে না দেবি এউরেন ক্ষেত্রের বি খামার টাকা যজায় গতগা এউরেন স্বর্গে আয় ফাঁসই ফেরান দেবী।

0: Renang anggawa nete, tiaba mihun dokong ulono kantaka, tiaba mihun hingga dashe.
1: Intaliqu ila ghillin dhi thalath shu'ab.
0: Tin kaippa kafifawa hiyanyegge tereya, ebahi narakaage alifaan ganuge dumge tereya, tiaba mihun hingga dashe.
1: لا ظليل ولا يغني من اللهب
0: اين هي لبس نودي ادي هولو غندو هون سلام كوشبس نومدي مي
1: انها ترمي بشرر كالقصر
0: حما كشورم بوديتي غندوارو فدا خانيتا اي هولو غندو اوكاي
1: كانه جماله صفر
0: এ খানিত রিন্দু খোলাগে জমল থাকে ফদে
1: ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন
0: দগু কুরা মি হুনন ইদহুম গিল্লুমাই হালা কুটে
1: হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন
0: মি ইওরেনা বাস নুমশেভেনে দুহে
1: ওয়ালা ইউযানু লাহুম ফায়াতযিরুন
0: আদি এওরেন অজুর দেখুমাকা এওরেন নাকং ইজনে নুমে দেবানে মে
1: ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন
0: দগুকুরা মিহুন্নং এদ্বহুম গেল্লুমাই হালাক হটে

0: দুনিয়েগা কুড়ে হিন্দু খুলকা থিয়া বা মিহুন খ্যা আরাম কুম উড়ে এসে হামা খাশুয়ারুম থিয়া বা মিহুন নি কুবের নে
1: দোগুকুরা মিহুন্না এ দুয়াহুন গেল্লুমাই হালা ঘুরতে

0: দে বাহক ফুলগা মাসেকাতুগ মা হয়লুগ আমিল হিং হাম জুহমা আদি আমদানি ইতুর কুরমা মোজাফম মাসেকে কুরমা মেগি তুরং মাসেকাতুগ মা হয়লুগ ফুরানে কি নফসানি হিং হাম জুহম কামগ এক মানা সিফা করবে আদি হামে আয়কু মাসেকাতুগ মা হয়লুগ গায়গনকা সিলসাস মোজাফং গে থিরিস ফাসাস মোজাফং হারকায়তুর মুন্দায়রুগ মোজাফুন না মাসেকাতুগ মা হয়লুগ হাম হাম কুরমা তফাত কুরুন তান নাতালুমা আদি হুরিহা মুয়াজাফুন্না এগুতকান আমল কুরমা ইহতিরাম কুরমা মিফাদকান তত্তাক কুরমুগ মাচ্চান একমানাগ বাহক ফুলকা আলিয়াল বালেবে ইতুরান একমানাগ বাহক ফুলকা ফাহাগ কুরবে কান তত্তাক কে তেরেগা মুয়াজাফুনগে নাফসানি দুলহিও কান্ত কান ইতুর কুরমা কুরবে দান কান তত্তাকা গুলেগুতুন ವಾಹಕ್ ಫುಲ್ ದೆಕ್ಕಿವೆ ಮುಹಜಫುಂಗೆ ನಫ್ಸಾನಿ ದುಳಹಿಯು ಕಮ ಅದಿ ಜಿಸ್ಮಾನಿ ದುಳಹಿಯು ಕಂ ಇತುರು ಕುರುಮ್ಗೆ ಮುಹಿಮು ಕಮ ಗುಳೆಗುತುಂ ಇಸ್ಮಿ ಜಸಾಗ ವಾಹಕ ದೆಕ್ಕಿವೆ ಬ್ಯಾವರಿಂಗೆ ವಾಹಕ್ ಫುಲ್ ತಕ್ಕ ಫಾಹಕ್ ಕೊರಬೆ ಅದು ಮಿಹಾರ್ ಅರ್ಣ್ ಮಿ ಕುರಿಯ ಕೆಂದಿಯ ಮಸಕ್ಕತುಗ ಮಾಹಲುಗ ನಫ್ಸಾನಿ ದುಳಹಿಯು ಕಂ ಹರ್ದನಾ ಕುರ್ಮ ಮಿ ಬೇಬೆ ಮಹಾ ಸಿಂತಾ ಮಿಹಾ ಸಾಬುಂ ನೀವು ಮಾ ಏಕೀಗ ದ್ವಿರಾಜ್ಯಗ ಅಡುಗೆ ಸ್ಟುಡಿಯೋ ಬದಲು ಕೊಲ್ಲಾನ
1: আদে মেমি গেনেস্তিনি সেমিনার অন ওয়ার্ক প্লেস মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং হুলুমগে রশ্মিয়া তো বগুতুং মেহার গাডি নুয়াগাডি ফানসাস ফার্স্ট মিনিট নুয়া সেকুন্ড মি দিহ রাজ্যে গাডু
2: কমে উমুরাক
3: কমে ফান্তিয়াক
2: কমে গিন্তিয়াক দিহ রাজ্যে গে আডু এংহা সাতরসেগ সালিস নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
3: আড্ডি হানোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
1: গাড়ি নোয়াগাড়ি ফানসাস ফার্স্ট মিনিট তিরিশ ফার্স্ট সেকেন্ড মি দুই রাজ্যে গাড়ো
4: আদুগে রাজ্য
1: বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এহন তেরি নবার বাজাবের হেন্দুনা কাং এদিন আদুগে রাজ্যে মি প্রোগ্রাম কি মি বদল কুরানি নজহত রশিদ আদে আদুগে রাজ্যে মি প্রোগ্রাম কি হফতাগে হুকুর হোনির ফিয়া কমে দুহ কেস হেন্দুনু নোগাডি ফানেরান দিহগাডি তিরি আলগন মে কুরি গেন্দা প্রোগ্রামে এহন মিস মিয়াদু আলগন মে এহন রশ্মিয়া তে গেনিস তিন মাং হামজে ফাতিবে আলগন মে গে প্রোগ্রাম ইয়াদু মি ফেশনি তাঙ্কলে লাহং এহন মিয়াদুগে প্রোগ্রাম গালগন মে বালালানি দুহগে মাওলু মি বেয়া দেন এগে তুরুং হামা গেজেট কা গানুনি গতুন শায় কফাবা কঙ্কম গে আদি মেদুগে প্রোগ্রাম ফোনোমুগ প্রোডিউসার এগে গোতুগ হরকেতেরবনি রশওয়ান এগে তুরুং টেকনিক্যাল গোতুং মেদুগে প্রোগ্রাম ফোনোমুগ এহতেরিকন্দেনি সুদা দেন মি প্রোগ্রাম মি হুশালাদেনি অলগন নসত রশিদ আদ অলগন মে বারা মাসেকে কুরান মেদুগে প্রোগ্রাম উমবেস এহুনতেরিন বারা মুহিমু বেনুনতেরি মৌলমাত গেনেস্তেন দেন মেদুগে প্রোগ্রাম বেস ফেশুমগে গোতুং অলগন মে মি গেনেস্তেনি বারা রিতলাবে

0: রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লাআনাল্লাহ ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি ওমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি ওমা আদাওয়াতেরি ওমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেক আড্ডিহা আফওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতি বিগেমমে ফাফরি গতুগা মিসাকুঙ্গে মুদাতা হুগে তেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা তেবহি এ মুদাতা কুম বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতাকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কাম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লাআনেন হুটে লাআনেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড় তিফাফতক মেনুই ম্যাং আল্লাহু লাআনেন নুলবতে
1: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খাজানা মুসালিকদে এমমে ইতবার করবে বাভেরিয়া
2: গৃহরাজ্যে আডু
1: এংহাস হাতরস্তেক সালিস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আর্টিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: ফাহে এই দোয়া হোক নুবায়াকাম আল্লাহ এওরেন রক্ষাতের করবি আদি মুন আলি খামাই উফা বেরখং এওরেন না দেবি
1: وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا
0: এওরেন ক্ষেত্রের বি কামাটকা জজাইগ গতগা এওরেন না স্বর্গে আয় ফাশুই ফেরান দেবি

0: ਤਿਯਬਾ ਮੀਹੁਨ ਦੋਖੁਨ ਉਲੋਨੁ ਕੰਤਕਾ ਤਿਯਬਾ ਮੀਹੁਨ ਹਿੰਗਾ ਦਾਸ਼ੇ
1: ਤਿੰ
0: ਕੈਪ ਕਫੇ ਫਾਵਾ ਹਿਯਗ ਤੇਰਿਆ ਬਹੀ ਨਰਖਾਗ ਅਲਿਫਾਂ ਗਣੁਗ ਦੁਮ ਗ ਤੇਰਿਆ ਤਿਯਬਾ ਮੀਹੁਨ ਹਿੰਗਾ ਦਾਸ਼
1: لا ظليل ولا يغني من اللهب
0: اين هي لبسنو دي ادي هولو غندو گه هونن سلام کوش بس نومه دي مي
1: انها ترمي بشرر كالقصر
0: حما كشورن بودتي غندو ورو فدا خانيتا اي هولو غندو اوكاي
1: كانه جماله صف
0: এ খানিত রিন্দু খোলায় জমল থাকে ফদে দোগু খুরা মিহুন এ দোহুন গিল্লুমাই হালা ঘটে মি এওরে না বস নুমসেবে নে দোহে
1: ولا يؤذن لهم فيعتذرون
0: আদি এওরেন উজুর দেকুমাকা এওরেন নাকং ইজনে নুমে দেবানে মে
1: ওয়াইল ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন
0: দগুকুরা মিহুন্নং এদওহং গেল্লুমাই হালাক হটে

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধি বেরিয়া কি তিমাগে আমিল্ল নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমি হাই আদি নুকুলু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মি হাই
2: ಮೀ ದಿವೆಹರಾಜೇಗಡು ಹಂಗಡೇ ಕಾವಿಸ್ ಮಿನಿಟ್ ಕಮಿಗಿನಿಸ್ತೇನೆ ಮೀರೆಗೆ ಮಗರಿಬ್ ನಮಾದ ಉಂತಗೆ ಪಂಗ್ಯಾ ಪಂಗಿತುಆ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে এমমে হেও মিহকি এনাগে উমর দিগুমায়ক এনাগে আমল ওয়েস রাঙ্গালু মিহায়
2: মি দিহরাচে গড়ু হাইগড় 30 ফাস মিনিট কমিগনেস্তেনি মিরে গে শানমা দগুতকে পাঙ্গিয়া পাঙ্গি দুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: দারিফুলু জিয়া কেনে বেফাতি আঘায় বেশ নুবুনে মা মাডু
1: কপা বাপ্পা কমরা কো বাপ্পা আন্নানি
0: বাপ্পা মিহার হিঙ্গায়দানে গিয়া গেক কুড কামে কলন জেহেতি তংকোলে আবা বাপ্প অফিস নিমালা ফামিয়া তো গেং হুঙ্গেচে কেনে বে দারিফুলু
1: মিভিক নিমুনিমা মা দেন স্কুল কন্নান্নানে
0: স্কুল কন্নান্নানে এ কিবে কেনে বি মাইল্লা
1: মাল এহেন রাশক দানি দে মাল নুফেন্নানে জিয়াকা
0: আরে হাত দেরে একমকু কিবে তা মাইল দানি কেনে বি কিবেচ্ছে নুপুনে দারিফুলু কিনে তবি
1: মায়ুগে মাম্মায়া বাপ্পা ডিভোর্স ওয়াতি মায়ুগে মাম্মা দেন বাপ্পা কো নুড়েনে এহমে মায়ুল জেহেনি মাম্মা এক্কো দা
0: মায়ুল কিজিয়াগে বেস্ট ফ্রেন্ড এদো এহমবি মা মায়ুল দান্যা ওয়ারতিরা ಎಕಮಕು ದರಿಫುಲು ದೇರ ನುವಚ್ಚೆ ಮಮ್ಮ ಹೋದಾಣ ಮಾಯಲ್ ಮಮ್ಮಗೆ ನಂಬರು ಏನು ದರಿಫುಳ ಮಾಯಲ್ಲ ವಾಹಕ ದೆಕ್ಕೇನೇನು ದೋ ಹೆಪಿ.

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরতে কুরআনুম মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিহ রাজ্যগড় দিবিহ রাজ্যগড়ং হাতরুগড়ি সালিস আমিনিট গমিগনিস্তেনি মিরেগ ফাতিস নামাদ ওয়া গুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া